0: সে চাঙ্গুটু খেলে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষে চৌমেত
2: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।
3: Enjoy the cover version of your favorite songs. Cover Mania at 98.3.
4: Every Monday 5 PM and Friday 8 PM.
5: Kehi naulo
4: rochak
5: ani achamma lagne tathya haru Kips 98.3 FM ma karyakram radio ma rochak.
4: हरेक सोमबार बिहान 7 बजेदेखि 8 बजेसम्म र बुधबार बेलुकी 8 देखि 9 बजेसम्म सुन्न नभुल्नुहोला मात्र किप्स 98.3 FM मा।

0: ভীমে সর্প মেলা বেড়বাইয়ে কো বেলা
1: বুঝো
0: এ ভীমে সর্প মেলা বেড়বাইয়ে কো বেলা লাই দেও মায়া এ